প্রচার কলু অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমৎ ভাগবত আকাশবাণী বলাঙ্গীর পরবর্তী কার্যক্রম শুণন্ত আকাশবাণী কটক কেন্দ্রর।

প্রচার করল গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী বলাঙ্গীর। এথর শুণন্ত পারম্পরিক গীত। প্রথমে শিল্পী বাকৃষ্ণ দাস, শিল্পী গাইছেন ছান্দ, কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জঙ্ক রচনা।

আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছ হিন্দি কথাচিত্র গীত। কথাচিত্র হম হেরাহি প্যার কে কণ্ঠদান করেছেন কুমার সানু এবং অলকা একনিক। গীত সমীর, সঙ্গীত নদীম শ্রাবণ।

এথর কথা চিত্র বিজয় শিল্পী লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াড়েকর গীত নিদা ফাজলি সঙ্গীত সিফারি।

0: আকাশবাণী বলাঙ্গীর, সময় বর্তমান সন্ধ্যা 6:30। এথর পরবর্তী কার্যক্রম শুনিপারিবে আকাশবাণী কটক কেন্দ্রর।
1: আপনমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। প্রচার করছু কার্যক্রম উদয় ভারত, প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

শ্রোতা বন্ধু, আমদেশ ভারতর আর্থিক অভিবৃদ্ধি এবে দ্রুত হেউছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা ত্বরান্বিত হেউছি। আত্মনির্ভর ভারতর সংকল্পকু পুরা করিবা পাই আমি লাগি পড়িছে। 2047 মসিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু মধ্য সাকার করিবা পাই আমি সম্মিলিত উদ্যম করুছে। ভারতর নাকু শিখরের পৌঁছাইবাকু চেষ্টা করুছে।

শ্রোতা বন্ধু, দেশের প্রগতিরে সামুদ্রিক অর্থনীতির যথেষ্ট ভূমিকা রয়েছে। সমুদ্রর লুণ মিলবা হেউ অবা মৎস্যজীবী মাছ ধরি নিজের কৌলিক ব্যবসাকে অক্ষুণ্ণ রাখা হেউ, পুঁ জৈব বিবিধতা সমুদ্রর অবদান হেউ, পুঁি সমুদ্রর দুর্লভ সামগ্রী মিলবা হেউ, অনেক মূল্যবান জিনিস আমাকে এই সমুদ্র দিয়ে থাকে, যাহাদ্বারা আমাদের অর্থনীতি সুদৃঢ় হওয়া সহ আত্মনির্ভর ভারতের সংকল্প পুরা হেবার বাট খোলি যায়। এই অবস্থা

0: দাদা জুহার
1: জুহার বহেন
0: দাদা
1: হ্যাঁ বহেন
0: এটা বড় বেলু আসিকি টাকিছে বল তো কাঁ কাঁ করুছ যে কেতবেলে নি আস
1: বহেন দুঃখর কথা
0: কানা
1: গোটে নাই দুইটা নাই তিনটা নি
0: হ্যাঁ
1: যেতে বি ভাল সে পাতাল বোরিং আমার বাড়ি আড়ে খুললে প্যান বাহারবার হি নি
0: যে দাদা
1: হ্যাঁ
0: হেটা তলে পথর পুধরা পড়ি
1: পথর পড়বার কথা কৌছ
0: হ্যাঁ
1: 300 ফুট ডেগি গলা
0: যে দাদা কেন্দা সে নি বাহারবার
1: প্যান তো নি বাহারলা নি বাহারলা কঁচা মেট টিকে হেলে বাহতি তা বহে
0: বলে পুরা ঠনন সুখা বল
1: খালি আমার কথা নেই সে
0: হুম
1: যে নাড়ে দেখো
0: হুম
1: কারণ কারণ বহেনি তা
0: দাদা কারণ বলে তো দেখো আমার সে জলস্তর যেনটা সে তলকে তলকে ঘুচি ঘুচি যাচ্ছে বাকির কথা
1: হয় হয়
0: হ্যাঁ
1: হয়
0: আর বর্ষা নি হেলা বলে নি কেন সে প্যান কেন টেকবা কহ
1: আমি তো আমার চুয়া চুঁ করে চলাই দেবা আমার পরবর্তী পিঢ়ি মানে কেনা করবে যদি এনতা হবা সব আড়ে
0: দেখো প্যান অভাব কেতনি কেতে
1: হ্যাঁ
0: আমি ইহাদে চুয়া চুঁ হেলা কি যেন কলচুয়া হেলা
1: হ্যাঁ
0: সেতু তো চলি চুলা যাচ্ছ বাকি অনেক জায়গায় এনতা আছে যে নাকি পিবার প্যান টিকে বি নি পাইবার যেতে গুলগুলা যে নাকি কহিলে নি সরি
1: বহেন ই বর্ষর খরা কথা সরি গলা
0: রাহিমার করে দৌছি
1: হ্যাঁ যে নাড়ে দেখো বন কটানু শুকি গলানো
0: সবু সবু
1: আর ইন্দ্র কেবে কৃপা করবে যে আমি খালি চাহি বসিছু
0: হেটা তো দাদা দেখো ই মঝি মঝি সি যদি ওড়ো প্যান গুটে ওধে নি দেলানি কে
1: হয়
0: ইটা পরিবেশর সন্তুলন বি বিগড়ি যাসি
1: ঠিক কহুছ অব হ্যাঁ উপর বেলি তো যেটা দেখো বাদলটা প্রায় গুড়ুম কর দউছে
0: হ্যাঁ পুরা মুহ ধুন কর দউছে দেখা নি
1: হ্যাঁ
0: ইহাদে রুকি দেবা বল বজেন্দা করতিছি
1: যে হ্যাঁ
0: হ্যাঁ
1: উপর কে দেখি দেখি সমিয়া পলে জিবাই হউছে
0: তারপরে দেখো ই জেন প্যান র কথা আমি হউছু নি কে
1: হয় হয়
0: ইটা কাঁ করছি ই জেন জ্যেষ্ঠ মাসর শেষ আড়কে নি কে যেনতা করিবি গুটে জুড়ে প্যান মঝি মঝি দেশি যেনটা কি ঘাস ঘুষা টিকে হেসি নি কে গরু পালন করছি যে বলছন হ্যাঁ সেটা বি নাই বলুছ
1: যে গরু পালন র কথা এটা কাঁ হেলাই কইলো
0: গরু পালন র কথা বলে দেখো দাদা আমি তো মনুষ্য জাত আমার তো কেতনি কেতে বুদ্ধি সবুঠানো বুদ্ধিমান প্রাণী আমি বলে আমার যেন গ্যাদ আমার অছন গৃহপালিত পশু পক্ষী অছন চেরে চিরগুন অছন সেমানে গুলগুলা হই যাসন খাবার পিবার লাগি
1: প্রাকৃতিক পরিবেশ র কথা হেলা আর দেখো এই বর্ষা মাসে এই থর গজ লগাবার লাগি পাসুনুনি
0: হই
1: সব ভাই বহন মানকে আমার কার্যক্রম মাধ্যমে আমি অনুরোধ করমা আমার ম্যাট ভিতর প্যান তলকে তল খসরি যাউছে
0: হই
1: পরিবেশ বিগড়ি যাউছে সমস্তে কেনতা করি গজ জগামা আর প্যান কে কেনতা উপর কে আবা সেটা চেষ্টা করমা আর তুমি জানি হাছিন জান ঘাস চাষ র কথা কহুতুল
0: হ্যাঁ
1: বহেন এটা তোমার দাদা।

0: চার পাঁচটা গায়ে অছে বলি করি দাঁড়িয়ে ছটকা মারল গায়ে বলছে
1: যে দাদা হেনতা নিছি শুন হেটা গায়ে তো তুমি রখিছ যে তোমার নানা উপে অছে তুমি কিছু নি হেলে নি হে প্যান পোনা ঝিটি ঝুটা করি হেলে এটা ঘাস চাষ টিকে করে দেব বলুছ
0: বহেন জানলি জানলি ধই সই হে করি সেদিন যে মুই দানা ঘিনি যাউতিনি দেখল
1: হ্যাঁ
0: হেটা ইরা মতে কইছ তো
1: হয়ে যে দাদা শুন তো দেখো এটা ইজন খরা মাস যাকর আমার যেতকি চাষী ভাই বোন মানে সবু গায়ে তামুর মানুষ মেলা ঢিলা ছাড়ি দেশন চরি বলি করে খাইবে বলি করে বাকি যেন মানে পুরা সে গায়ে দামু রখি করি নি গে গোটে ব্যবসায় হিসাবে করুছন সেমানকু ঘাস চাষ যেন্তা করিবি জরুরি আয়
0: খালি ঘাস চাষ দিছে বারো মাসিয়া ঘাস চাষ
1: হ্যাঁ
0: হেনতা বি অছে আমার সরকার বাহাদুর কর ভিনে ভিনে যোজনা আছে কামধেনু যোজনা যেন এবে আরম্ভ করিছন
1: সেটা
0: বি ঘাস চাষর কথা আছে আর বহেন বহুত বড় কথা জানিছ ইহা চিনে আগকে যেন চড়ক হেবা বিজলি মারবা কেতবেলে কেন গজ পড়ি যা কেন গুহাল ভাঙ্গি যা সে সময়ার যদি আমার গায়ে দামুর যদি কানা হয়ে গেল আমি কেনতা করমা
1: দেখো দাদা তাহলে এটা যে ধন জন গোপ লক্ষ্মী বলছন আমার যে গরুমাতা গরুমাতা আমার ঘরকে পুষি নেসন যদি গুরস টিকে টিকে দৌথিবে বলে নি গায় তাহলে ওড়িয়া জলি যাইছি বাকির কথা
0: হ্যাঁ
1: বলে ই বাবদ কে বি নেই করি আমার সরকার বাহাদুর চিন্তা করিবে চিন্তা করিবি যে যদি গায়ে দামুর মানকর কিছু সুবিধা অসুবিধা হয়ে যায় বলে চাষী ভাই বহন মানে কেনতা করবি
0: তাঙ্গ লাই বীমা যোজনা কথা
1: হই
0: যে বহন আজ তো আমার বৈঠকি রে সমিয়া আছে আমি আরম্ভ করমা কেন আজ্ঞা গুটে কর কথা আমি শুনলে নি এটা
1: জি দাদা আমি যেন মঝি থেকে কথা হইতিলা সুর কর তো
0: হ্যাঁ আমার টিল্লাগড়ে যেন অছন সব ডিভিজনাল ভেটেরিনারি অফিসার অছন আজ্ঞা
1: হই হই আমার যেন শুভেন্দু সুধা সড়ঙ্গি আজ্ঞা
0: হ্যাঁ
1: আমি তাকনে কথা হইতিলা এই যেন ঘাস চাষ বাবদী আর যেন বীমা যোজনা কে নেই করি
0: হই হই হই
1: সেটা নি শুনতা
0: বেলে লগামা
1: হ্যাঁ
0: বেলে লগো
2: আজ্ঞা জোহার নমস্কার আজ্ঞা
1: বলে পহলার গোটে কথা আজ্ঞা বুঝে করি কহবি আমি যে আমার যেন চাষী ভাই বোন মানে গ্যা দাম রখিছন সেমানকর দানার লাগি বি ঘা ঘা অসুবিধা হইতিছি বলে ঘাস চাষ করবাটা বি জরুরি আ দেখবার লাগি কলে বলে সে যেন ঘাস চাষ যোজনা বি রহিছে সে উপরে কেতরা কথা আমি বুঝে করি কহতো আজ্ঞা
2: ঘাস চাষ যোজনা
1: আজ্ঞা
2: ফদার এন্টারপ্রেনারশিপ স্কিম বলি করি গোটে বি অছে তার গোটে যোজনা আছে যেটা কি কামধেনু অন্ডর রে যাচ্ছে যেথিরে কি আপনার একড়ে ঘাস চাষ বর্ষ সারা হোথবার ঘাস জনে যদি একড়ে চাষ করবা বলে তার আপনার ৭০,০০০ খন্ডে প্রজেক্ট কস্ট আসুছে যেথিরে কি সবসিডি সরকার দৌছন ৩৫,০০০ এখানে মুখ্য ফের সে কথা মুখ্য হচ্ছে যে আপনার যে জায়গায় চাষ কর্মি বলুছন সে জমিটা আপনার না রে থিবার কথা চাষীর না রে থিবার কথা এবং তিন বরস তক আপনার গোটে এগ্রিমেন্ট লিখবে যে তিন বরস তক চাষ করমি সে ৩৫,০০০ আপনার তিন বর্ষ তিনটা ফেজ রে সবসিডি আকারে মিলবা পেরিনিয়াল ফডর কিন্তু বর্ষ সারা হোথবার ঘাস আমি করমা
0: সবু সময়ারে বাহারুথবা
2: সবু সময়ারে বাহারুথবা তো এখানে আউ গোটে মুখ্য জিনিস হচ্ছে যে যেন জমিরে আমি ঘাস চাষ করবার কে চাহুছ জলসেচন টিকে সুবিধা থিবা পানি টিকে মিলুথিবা ফডর এন্টারপ্রেনারশিপ স্কিম রে বি আমার চাষী ভাই মানে অ্যাপ্লাই করি পার সেটা গোটে অলগা যোজনা গাই ঘিনিকিরি মি রখমি খালি বি ফডর করমি খালি বি ঘাস চাষ করমি বলি যদি জনে ভাবলে বলে সে এই যোজনা বি এখানে বি অ্যাপ্লাই করি পার মানে ইতার সঙ্গে সেতার সঙ্গে মিশিগিরি অছে বলি নাই বাবু
0: হ্যাঁ ইতার কা কানা মানে সবু অছে তার হিসাব পিতাব কে দেখ কানা সামিল হই পারমা কানা আইয়া ইতিরে
1: কিছু কাগজ পত্র দরকার হইছে কি হেন্দা করবা লাগি লাগিয়া
2: হ্যাঁ এটা সবু হই যে গোসুগম রে অ্যাপ্লাই হবা গোসুগম পোর্টাল গুটে ইয়া দে সবু চাষী ভাই মানে জানি বি গলে ন
0: হ্যাঁ
2: স্কিম মান কর লাগি তো গোসুগম পোর্টাল রে ইতার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবার লাগি অছে
0: হ্যাঁ
2: মানে ল্যান্ড রেকর্ডটা আপনকর না রে থিবার কথা আউ ল্যান্ড রেকর্ড আধার কার্ড আপনার ব্যাংক পাসবুক ইজন কেওয়াইসি ডকুমেন্ট যেনটা বলুছ এই সবকে লেইকিরি আপন অ্যাপ্লাই করবে
0: মূল কথা হচ্ছে নিজ না থি জমি থিবার বহুত জরুরি
2: হ্যাঁ এইটা বহুত জরুরি
1: আয়া
2: যা ধীরে ধীরে ধীরে ধীরে যেটি আমি আগাড়কে যাউছু আউ গোটে তার সঙ্গে হচ্ছে যে আপনার মোবাইল নম্বরটা আধার সঙ্গে লিঙ্ক
0: লিঙ্ক হ্যাঁ হ্যাঁ
2: সেটা বি গোটে বহুত অসুবিধা হচ্ছে কারণ আপন আধার নম্বর রে যদি ওটিপি না আসলা বলে সে আপন সে অ্যাপ্লিকেশন মানে ও খুলি বি না পারো
0: হ্যাঁ ঠিক কইছো
2: কি জুড়ে জিনিস প্রতি জমি আপন কর না কে আসবাটা এবং আধার মোবাইল লিংকেজ আধার মোবাইল আর আপন কর ব্যাংক পাসবুক এই তিনটা যেন লিংকেজ এই জুড়ে জিনিস প্রতি চাষি ভাই মানে থেকে বহুত সজাগ

নাই পড়বার আছি জনে ভিতর কাটে হইল মোর চাঁদ মুহি, নাই পড়বার আছি জনে ভিতর কাটে হইল মোর চাঁদ মুহি। খুদি পুরাণ পুঁথি কেতে ভাবি চিঠি।